0: ও হরড় চাষের বীমা পঞ্জীকরণ করাই নিন্তু। ভাগ চাষী, ঋণী ও অণঋণী চাষী সমস্তে নিজ ফসলর বীমা পঞ্জীকরণ নির্ধারিত তারিখ 31 জুলাই সুদ্ধা নিকটস্থ কৃষি সমবায় সমিতি যথা প্যাক্স, ল্যাম্পস, ব্যাঙ্ক শাখা কিংবা জনসেবা কেন্দ্রে করাই পারিবে। চাষী পিছা 5 একর জমির ফসল বীমা পঞ্জীকরণ সম্পূর্ণ দেয়মুক্ত অটে। প্লট পিছা কেবল 1 টাকা দেওয়া পড়ব। অধিক বিবরণী পাই নিকটস্থ কৃষি সমবায় সমিতি, যেকোনসি ব্যাঙ্ক শাখা কিংবা কৃষি ও সমবায় অধিকারী যোগাযোগ করন্তু।
1: হে প্রভু, এ মাসরে বি এতে ইলেকট্রিক বিল কেমিতি দেবি?
2: আরে রাজু ভাই, পিএম সূর্যঘর যোজনার ইউএলএ মডেল থাও থাও তোর এতে চিন্তা কাহিকি যে? মু তো মো ঘরে সোলার লগাই দেলিনি, বিজুলি বিল টেনশন রু মু পুরা মুক্তি।
1: সতরে ভাই?
2: হ্যাঁ ভাই, মাত্র 1875 টাকায়, পুনি এথিরে বার্ষিক 5000 টাকা পর্যন্ত বিজুলি বিল রে সঞ্চয় হব, তা সহ 5 বর্ষ যায় মেইনটেনেন্স খরচ বি নাহি।
3: আজ্ঞা হ্যাঁ, আজি হি অধিক সূচনা পাই নিকটস্থ বিদ্যুৎ কার্যালয় অথবা 1800345718 রে যোগাযোগ করন্তু।

শ্রোতাবন্ধু, মানবীয় অথচ মহাজাগতিক লীলা রচনা করুথবা আম সমস্তঙ্কর আরাধ্য দেবতা প্রভু জগন্নাথঙ্কর পবিত্র রথযাত্রা মঝিরে পালিত হেউথবা হেরা পঞ্চমী এক পবিত্র দিন। প্রভু জ্বরের পীড়িত হওয়া পরে সুস্থ হয়ে বড় ভাই বলদেব ভৌণী সুভদ্রাঙ্কু সাঙ্গরে নেই শ্রীগুণ্ডিচা মন্দিরকু বিজে করিথিবা বেলে সাঙ্গরে আনি নাহান্তি মা লক্ষ্মীঙ্কু। অভিমানরে অছন্তি মা লক্ষ্মী। সেই অভিমানকু নেই মা সান্তাণী সখী সহচরী মানঙ্কু নেই শ্রীগুণ্ডিচা মন্দিরকু যিবে। আশা প্রভু জগন্নাথঙ্কু টিকে দেখিবে। চৌদ দিন ধরি জ্বরের পড়িবা পরে প্রভু আসিছন্তি শ্রীগুণ্ডিচা মন্দিরকু। কেমিতি অছন্তি সে দেখিবে মা লক্ষ্মী। হটিয়া ঠাকুর কিন্তু মাঙ্কু দর্শন দেবে নাহিঁ। তাঙ্ক নির্দেশরে পণ্ডা পড়িহারী মানে মধ্য দুয়ার খুলিবে নাহিঁ। মা বাই ঠাকুরাণী রাগরে জর্জরিত হয়ে রথর গোটিয়ে অংশকু ভাঙ্গি এক ভিন্ন রাস্তা দেই পুণি শ্রীমন্দিরকু প্রত্যাবর্তন করিবে। পুণি বাহুড়া যাত্রারে কালিয়া ঠাকুর শ্রীমন্দিরকু ফেরিবা পরে মা পুণি সংখুলি নেবে নিজের প্রিয় দেবতাঙ্কু। তাঙ্ক জন্মরু জন্মান্তর যে তাঙ্কর সহচর সেই দেবদেব জগন্নাথ, সে আজি আম সমস্তঙ্কর প্রিয়। আজি পবিত্র হেরা পঞ্চমীরে মাঙ্কর এই লীলা সর্বজন বিদিত।

শ্রোতাবন্ধু, আজ পালিত হচ্ছে আন্তর্জাতীয় চেস দিবস বা ইন্টারন্যাশনাল চেস ডে। ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন তরফ 1924 মসিহারু এই দিবস পালন পাই পরিকল্পনা হয়ে পরে এর প্রস্তাব গৃহীত হয়েছিল।

0: अपा
1: हाँ?
0: देखो
2: हैप्पी बर्थडे भाई
0: देखा वाह मोर फेवरेट कलर
3: सबु बेले शॉपिंग
0: आई नो मा खर्चो करिबारो बयस एटा राइट
4: सेविंग करिबारो भी बयस एटा
5: आई नो बापा सेव कर उचित जगह रे निवेश कर मूलधन ऊपर सुध मिलिबो जहाकु पूर्णि थरे विनियोग करले सुध मिलि चालिथिबो
6: आई नो ना
5: आरबीआई कहे
7: कर सटीक आरंभ हुवो फाइनेंशियली स्मार्ट
8: हे प्रभु ए मासरे भी एते इलेक्ट्रिक बिल केमिति देबी
9: अरे राजू भाई पीएम सूर्य घर योजना रो यूएलए मॉडल थाउ थाउ तोर एते चिंता काहे कि जे मु तो मो घरे सोलर लगाई देलिनी बिजली बिल टेंशन रो मो पूरा मुक्ति
8: सतरे भाई
9: हां भाई मात्र 1875 टंका रे पुणी एथिरे वार्षिक 5000 टंका पर्यंत बिजली बिल रे संचय हेबो ता सह 5 वर्ष जाए मेंटेनेंस खर्च भी नहीं
10: आज्ञा हां आज ही अधिक सूचना पाई निकटस्थ विद्युत कार्यालय अथवा 1800345718 रे जोगाजोग करंतु
11: ओडिशा सरकारंक समवाय विभाग तरफरु राज्यर समस्त कृषक भाई भौनी मानकु सूचित कराजाउछि जे चलित 2026 मसिया खरीफ ऋतु पई प्रधानमंत्री फसल बीमा योजना रे निज फसल धान मका कपा अदा मांडिया चीनाबादाम हळदी ओ हरड़ चासर बीमा पंजीकरण कराइ नियंतु ভাগ চাষী ঋণী ও অণঋণী চাষী সমস্তে নিজ ফসলর বীমা পঞ্জীকরণ নির্ধারিত তারিখ 31 জুলাই সুদ্ধা নিকটস্থ কৃষি সমবায় সমিতি যথা প্যাক্স ল্যাম্পস ব্যাঙ্ক শাখা কিংবা জনসেবা কেন্দ্রে করাই পারিবে চাষী পিছা 5 একর জমির ফসল বীমা পঞ্জীকরণ সম্পূর্ণ দেয়মুক্ত অটে প্লট পিছা কেবল 1 টাকা দেওয়া পড়ব অধিক বিবরণী পাই নিকটস্থ কৃষি সমবায় সমিতি যেকোনসি ব্যাঙ্ক শাখা কিংবা কৃষি ও সমবায় অধিকারী যোগাযোগ করন্তু
12: খালি পড়িছে রত্নবেদী শূন্যপ্রায় শ্রীমন্দির শীঘ্র ফেরি আসবে কহি প্রাণপ্রিয় জগন্নাথ যাইছন্তি যে যাইছন্তি দিনটিয়ে যুগপরি লাগুছি মা পদ্মালয়ঙ্কু 5 দিন হেলাণি প্রভুঙ্কর দেখা নাহি 5 দিন লাগুছি 5টি যুগ বিতিগলাণি মা ভুলি যাইছন্তি নিজ পাই মনহি করিবাকু কিয়ে অছি শ্রীমন্দিরে খাইবা পাই যে আউ 60 পৌঠি বোগ রাঁধিবে সরাগরে বিরহ বেদনারে জর্জরিতা মহাদেই কাহাকু কহি হেউ নাহি কি সহি হেউ নাহি অভিমানরে ভরিগলা মনটা রুক্মিণী বিবাহরে তো রীতিনীতি অনুসারে বাহাগর হেলা তাপরে চতুর্থী হোম পাই স্নান করিবাকু গলে ভাই ভৌণী মিশি এমিতি গাধেইলে যে জ্বর হেলা 15 দিন শোইলে অনসর ঘরে সেঠু বাহারু বাহারু মনে পড়িলা ভক্তমানঙ্ক কথা সঙ্গে সঙ্গে বেশ হয়ে নবযৌবন বেশ ধরি সুন্দর ভাবরে গলে ভক্তঙ্কু দর্শন দেবাকু পুনি মনে পড়িলা মা শ্রীগুণ্ডিচা কথা প্রতিশ্রুতি রখি বুলি বাহারিলে ভাই ভুঁণীকু সাথিরে ধরি যদি গলে সাঙ্গরে নেলেনি মা লক্ষ্মী ঠাকুরাণীকু কহিদেইগলে তুমি এইটি শ্রীমন্দিরে থাও মো অনুপস্থিতিরে ভক্তমানঙ্ক কথা বুঝুথিব মু সরল ফেরি আসিবি 5 দিন হেলাণি যাইছন্তি যে যাইছন্তি এপটে স্বামীঙ্ক বিরহ সেপটে চিন্তা ঘারিছি পদ্ম পাখুটা ভড়ি হস হস মুহটা শুখিযাই মড়ি না পড়িছি কাহাকু কহিবে মন কথা

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাহি। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: লোক সঙ্গীতরে প্রচার করুছু নাগেশ্বরী বাদ্য, পরিবেশন করেছেন নারায়ণ নায়ক এবং সাথী।

0: নমস্কার শ্রোতা বন্ধু,
1: শুভ সন্ধ্যা।
0: স্বাগত করছু আপন মানঙ্কু আজির অন্বেষা অগণাকু।
1: আজির অন্বেষা অগণারে মু অছি আপনঙ্ক সাথী দীপ্তি
0: আর মু অনন্যা।
1: শ্রোতা বন্ধু, আন্তর্জাতীয় চন্দ্র দিবস বা ইন্টারন্যাশনাল মুন ডে প্রতিবর্ষ জুলাই 20 তারিখে পালন করা যায়। এই দিবস মানব জাতির মহাকাশ অনুসন্ধানর এক ঐতিহাসিক সফলতা স্মরণ করায় এবং মহাকাশ বিজ্ঞান প্রতি লোক মধ্যে আগ্রহ ও সচেতনতা বড়াইব এর মুখ্য উদ্দেশ্য।
0: শ্রোতা বন্ধু, 1969 মসিহার জুলাই 20 তারিখে নাসার আপোলো 11 মিশন মাধ্যমে প্রথমথর পাই মানুষ চন্দ্রপৃষ্ঠে পাদ রাখিলা। আমেরিকীয় মহাকাশচারী নীল আর্মস্ট্রং প্রথম মানুষ যিকি চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে। এই ঐতিহাসিক ঘটনার স্মৃতিতে 2021 মসিহায় জাতিসংঘ জুলাই 20 কু ইন্টারন্যাশনাল মুন ডে বা আন্তর্জাতীয় চন্দ্র দিবস ভাবে ঘোষণা করা যাইথিলা।
1: মানুষের প্রথম চন্দ্র অবতরণর ঐতিহাসিক সফলতা স্মরণ করিবা পাই মহাকাশ বিজ্ঞান ও অনুসন্ধান প্রতি আগ্রহ সৃষ্টি করিবা পাই নূতন পিঢ়িকু বিজ্ঞান প্রযুক্তি ও মহাকাশ গবেষণা ক্ষেত্রে প্রেরণা দেবা পাই বিভিন্ন দেশ মধ্যে শান্তিপূর্ণ মহাকাশ সহযোগকু প্রোৎসাহন দেবা পাই এই দিবস পালন করা যায়।
0: চলিত বর্ষ 2026 এই দিবসর বিষয়বস্তু রয়েছে ওয়ান মুন ওয়ান ভিজন ওয়ান ফিউচর, যাহা আমাকে বার্তা দেউছি যে চন্দ্র অনুসন্ধান ও মহাকাশ বিজ্ঞান ক্ষেত্রে সমগ্র বিশ্ব মিলিতভাবে কার্য করে এক উজ্জ্বল ভবিষ্যৎ গড়িপার। আচ্ছা দীপ্তি, আজ সকাল সকাল তুমি ফোন দেখি এতে কম হাসুছ যে, মতো বি টিকি কুহ, মু টিকি হাসিবি।
1: আরে কিছু নাই অনন্যা, গতকাল আমি দুইজন যে ফটো উঠাইলে সেথিরে ব্যাকগ্রাউন্ডে জনে অজনা লোক ঠিয়া হয়েছিল। মু আজ সকালে মো ফোনরে গোটে ম্যাজিক টুল ব্যবহার করে সেই লোকটি পুরা গায়েব করে দিলি। দেখো ফটোটা কেতে পরফেক্ট দেখা যাচ্ছে, কেহি কহিপারিবে নি যে সেটি কি ঠিয়া হয়েছিল।
0: ওয়াহ, এটা তো সতরে ম্যাজিক হয়ে গলা। আজকাল ফোন গুড়িক এতে স্মার্ট হয়ে গলা যে আমি চাইলে কাহার চেহেরা সফা করে দিয়ে পারুছু তো কাহার কপড়ার রঙ বদলাই দিয়ে পারুছু। কিন্তু দীপ্তি, তুমি কোন জানিছ এই সব জিনিস পছরে প্রকৃতরে কাহার হাত আছে?
1: হাত মানে আম ফোনরে যে অ্যাপ আছে সেইথিরে হচ্ছে
0: না দীপ্তি, এহা পছরে আছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমি যে স্মার্টফোন ব্যবহার করুছু তা ভিতরে থিবা এআই আম ফটোকে দেখি পারুছি কি কেউটা মানুষ আউ কেউটা ব্যাকগ্রাউন্ড। এমিতি কি আমি যেতেবেলে ফোনরে কিছু টাইপ করু সে নিজে নিজে পরবর্তী শব্দ কোন হেব বতাই দিয়ে।
1: আচ্ছা, মানে আমি অজানতরে প্রতিদিন এআই ব্যবহার করুছু।
0: হ্যাঁ,
1: কিন্তু অনন্যা, এবে তো মার্কেটরে আউ গোটি নুয়া না শুনিবাকু মিলুছি, জেনারেটিভ এআই। এইটা নর্মাল এআই না তাঠারু কিছি অলগা?
0: দীপ্তি, জেনারেটিভ এআই হেউছি নর্মাল এআই ঠারু বহুত উপরে। এহা কেবল ফটো সফা করেনি, তুমি যদি তাকে কহিব মতে চন্দ্রপৃষ্ঠে ঠিয়া করে হাতরে আমার ত্রিরঙ্গা পতাকা ধরি এক ফটো উত্তোলন করিবা পাই সে সম্পূর্ণ নুয়া ভাবে নিজে চিন্তা করে এমিতি এক ফটো তৈরি করে দেব যাহা দুনিয়ারে কেউঠি নথিব। এহা সম্পূর্ণ নুয়া লেখা নুয়া ফটো কিংবা মিউজিক নিজে সৃষ্টি করিপারে।
1: বাপ রে, মানে এহা কেবল এডিটিং করেনি, নিজে জনে কলাকার ভলি নুয়া জিনিস তৈরি করে। চ্যাট জিপিটি কথা যে সমস্তে কহুছন্তি সেটা বি কোন এমিতি কাম করে?
0: হ্যাঁ দীপ্তি, চ্যাট জিপিটি, জেমিনাই এসব হেউছি জেনারেটিভ এআই র বড় বড় উদাহরণ। এহা আজকালি দুনিয়াকু পুরা বদলাই দেউছি। কিন্তু এই টেকনোলজি কেমিতি কাম করে, এহার আম জীবনরে কোন লাভ আছে এবং এথিরু আমাকু কোন কোন সাবধানতা রাখিবাকু হেব সেই সব বিষয়ে আজ আমি আলোচনার শুনিবা।
1: তেবে শ্রোতা বন্ধু, আসন্তু শুনিবা আজির আলোচনা জেনারেটিভ এআই কোন এবং এহার প্রয়োগ। আলোচনা করুছন্তি খুশি কৃষ্ণা প্রিয়দর্শিনী জেনা।
2: আদিম যুগর মানবর ক্রম বিকাশ আরম্ভ হয়েছে। মানুষ তার আবশ্যকতা পাই নিয়ার ব্যবহার ঠার আরম্ভ করে নিজের নিরাপত্তা এবং বঞ্চিবার আহ্বানক নিজের বুদ্ধি এবং জ্ঞানকৌশল দ্বারা সমাধান করে চালিছে। ପ୍ରାଚୀନ ଯୁଗ, ମଧ୍ୟଯୁଗ ଏବଂ ଆଧୁନିକ ଯୁଗ ପର୍ଯ୍ୟନ୍ତ ବିକାଶର ଧାରାକୁ ଆଗୋଇ ନେଇ ଅତ୍ୟାଧୁନିକ ଯୁଗ ତଥା ସୁପର କମ୍ପ୍ୟୁଟର ଯୁଗରେ ପହଞ୍ଚିଲାଣି। ବିଜ୍ଞାନ ଓ ପ୍ରଯୁକ୍ତି ବିଦ୍ୟାର କରାମତି ଫଳରେ ସୁପର କମ୍ପ୍ୟୁଟର ଠାରୁ ଆହୁରି ଆଗକୁ ଯାଇ ପହଞ୍ଚିଲାଣି ଆର୍ଟିଫିସିଆଲ ଇଣ୍ଟେଲିଜେନ୍ସ ବା କୃତ୍ରିମ ବୁଦ୍ଧିମତା ପାଖରେ, ଯାହାକୁ ଆମେ AI କହୁଛୁ। କୃତ୍ରିମ ବୁଦ୍ଧିମତାର ସୃଷ୍ଟି ଓ ବିକାଶ ଆଜି ବିଶ୍ୱର ଏକାଧିକ ସମସ୍ୟାର ସମାଧାନ ଦିଗରେ ଏକ ନୂତନ ଦିଗନ୍ତ ସୃଷ୍ଟି କରିଛି। କୃତ୍ରିମ ବୁଦ୍ଧିମତା ହେଉଛି ଏକ ଯନ୍ତ୍ର ପ୍ରଣାଳୀ ଯାହା ମଣିଷ ପରି ଚିନ୍ତା କରିବା, ଡାଟା ବିଶ୍ଳେଷଣ କରି ସଠିକ୍ ସମାଧାନ ପ୍ରଦାନ କରେ। ଯେଉଁ ସବୁ ଜଟିଳ ବିଶ୍ଳେଷଣ ମଣିଷ ଦ୍ୱାରା ସହଜରେ ସମ୍ଭବ ନୁହେଁ କିମ୍ବା ଅଧିକ ସମୟ ସାପେକ୍ଷ, ତାହାକୁ କୃତ୍ରିମ ବୁଦ୍ଧିମତା ବା AI ଦ୍ୱାରା ସହଜରେ ସମାଧାନ କରିହେଉଛି। ଆଜିର ଡିଜିଟାଲ ଯୁଗରେ ପ୍ରଯୁକ୍ତି ବିଦ୍ୟାର ଏକ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ପ୍ରତିଫଳନ AI, ଯାହା ମଣିଷର ପାଖେ ପାଖେ ରହି ସାହାଯ୍ୟ କରୁଛି। ଏହି AI ମଣିଷର ବୁଦ୍ଧି, ଚିନ୍ତାଧାରା ଓ ନିଷ୍ପତ୍ତି ନେବାର ଦକ୍ଷତାକୁ ଯନ୍ତ୍ରରେ ପ୍ରତିଫଳିତ କରିଥାଏ। କୃତ୍ରିମ ବୁଦ୍ଧିମତା ଶିକ୍ଷା, ଚିକିତ୍ସା, ସେବା, ଶିଳ୍ପ, କୃଷି, ପଶୁପାଳନ, ମାଛ ଚାଷ, ବ୍ୟବସାୟ, ମନୋରଞ୍ଜନ ତଥା ବିଜ୍ଞାନ ଗବେଷଣା ଆଦି କ୍ଷେତ୍ରରେ ନୂତନ ବିପ୍ଳବ ଆଣିଛି। ଏହି AIର ଏକ ନୂତନ ଏବଂ ଶକ୍ତିଶାଳୀ ବିଭାଗ ହେଉଛି ଜେନେରେଟିଭ୍ ଆର୍ଟିଫିସିଆଲ ଇଣ୍ଟେଲିଜେନ୍ସ ବା ସଂକ୍ଷେପରେ ଜେନେରେଟିଭ୍ AI। ଏହି ଜେନେରେଟିଭ୍ AI ତଥ୍ୟକୁ ବିଶ୍ଳେଷଣ କରିବା ସହିତ ନୂତନ ବିଷୟବସ୍ତୁ ମଧ୍ୟ ସୃଷ୍ଟି କରିପାରେ। ଟେକ୍ସଟ, ଫଟୋ, ଭିଡ଼ିଓ, ସଙ୍ଗୀତ, ଡିଜାଇନ୍ ଏବଂ ବିଭିନ୍ନ ପ୍ରକାର କୋଡ୍ ତିଆରି କରିପାରୁଛି। ଏବେ ଜେନେରେଟିଭ୍ AI ଦ୍ୱାରା ରେଡିଓ ଏବଂ ଦୂରଦର୍ଶନର ବିଭିନ୍ନ କାର୍ଯ୍ୟକ୍ରମ ପ୍ରସ୍ତୁତ ହୋଇପାରୁଛି। ଜେନେରେଟିଭ୍ AI ଏମିତି ଏକ କୃତ୍ରିମ ବୁଦ୍ଧିମତା ଯାହା ନୂତନ ମୌଳିକ ବା ଓରିଜିନାଲ ବିଷୟବସ୍ତୁ ସୃଷ୍ଟି କରିପାରେ। ଆଗରୁ AI କେବଳ ତଥ୍ୟର ବର୍ଗୀକରଣ, ପୂର୍ବାନୁମାନ କିମ୍ବା ତଥ୍ୟ ଚିହ୍ନଟ କରି ସୂଚନା ପ୍ରଦାନ କରୁଥିଲା। ଜେନେରେଟିଭ୍ AI ML ବା ମେସିନ୍ ଲର୍ଣ୍ଣିଂ ଏବଂ DL ବା ଡିପ୍ ଲର୍ଣ୍ଣିଂ ଉପରେ ଆଧାରିତ। ବିଶେଷ କରି ଏହା ନ୍ୟୁରାଲ ନେଟୱାର୍କ ବ୍ୟବହାର କରିଥାଏ। ନ୍ୟୁରାଲ ନେଟୱାର୍କ ହେଉଛି ଏକ ପ୍ରକାର କମ୍ପ୍ୟୁଟର ମଡେଲ ଯାହା ମଣିଷ ମସ୍ତିଷ୍କର ନ୍ୟୁରନ୍ ଭଳି କାମ କରେ। ଏହା ତଥ୍ୟ ଦେଖି ଶିଖେ ଏବଂ ସେହି ଆଧାରରେ ନିଷ୍ପତ୍ତି ନିଏ କିମ୍ବା ଅନୁମାନ କରେ। ମଣିଷ କୌଣସି ଏକ ଗଣିତର ଧାରା ଭାବିବା ପୂର୍ବରୁ ଜେନେରେଟିଭ୍ AI ର ନ୍ୟୁରାଲ ନେଟୱାର୍କ ଗଣିତର ସମାଧାନ କରିଦେଇଥାଏ। ନ୍ୟୁରାଲ ନେଟୱାର୍କର ତିନୋଟି ମୁଖ୍ୟ ଆଧାର ଥାଏ। ପ୍ରଥମଟି ହେଲା ଇନପୁଟ ସ୍ତର ବା ଇନପୁଟ ଲେୟାର, ଯେଉଁଥିରେ ତଥ୍ୟ ପ୍ରବେଶ କରେ। ଦ୍ୱିତୀୟଟି ହିଡେନ୍ ଲେୟାର ବା ଲୁକାୟିତ ସ୍ତର, ଯେଉଁଥିରେ ତଥ୍ୟ ପ୍ରକ୍ରିୟାକରଣ ହୁଏ। ତୃତୀୟଟି ହେଲା ଆଉଟପୁଟ ଲେୟାର ବା ଆଉଟପୁଟ ସ୍ତର, ଯିଏକି ଫଳାଫଳ ଦିଏ। ନ୍ୟୁରାଲ ନେଟୱାର୍କ ମାଧ୍ୟମରେ ଜେନେରେଟିଭ୍ AI କୌଣସି ବିଷୟବସ୍ତୁ ଉପରେ ଲେଖିପାରେ, ଚିତ୍ର ତିଆରି କରିପାରେ, କଳାତ୍ମକ ଛବି ମଧ୍ୟ ସୃଷ୍ଟି କରିପାରେ। ଆମେ ଯେତେ ଅଧିକ ପଢ଼ିବା ସେତେ ଭଲ ଜାଣିବା ପରି ନ୍ୟୁରାଲ ନେଟୱାର୍କ ଯେତେ ଅଧିକ ତଥ୍ୟ ପାଇବ ସେତେ ଅଧିକ ଭଲ ଶିଖିପାରିବ। ଜେନେରେଟିଭ୍ AI ଦ୍ୱାରା ଅନେକ ବୈଷୟିକ ଓ ପ୍ରଯୁକ୍ତି ମଡେଲ ତିଆରି ହୋଇପାରୁଛି। GPT ବା ଜେନେରେଟିଭ୍ ପ୍ରି ଟ୍ରେନ୍ ଟ୍ରାନ୍ସଫର୍ମର ଦ୍ୱାରା ଟେକ୍ସଟ ଲେଖି ହୁଏ। GAN ବା ଜେନେରେଟିଭ୍ ଆଡଭର୍ସାରିଆଲ ନେଟୱାର୍କ ମଡେଲ ଚିତ୍ର ସୃଷ୍ଟି କରେ। ଡିଫ୍ୟୁଜନ୍ ମଡେଲ ଅତି ଉଚ୍ଚ ଗୁଣଯୁକ୍ତ ଚିତ୍ର ତିଆରି କରେ। ଟ୍ରାନ୍ସଫର୍ମର ମଡେଲ ଭାଷା ପ୍ରକ୍ରିୟାକରଣ ଏବଂ ଗୋଟିଏ ଭାଷାରୁ ଆଉ ଗୋଟିଏ ଭାଷାକୁ ପରିବର୍ତ୍ତନ କରିଥାଏ। ଏଥର ଆସନ୍ତୁ ଜାଣିବା ଜେନେରେଟିଭ୍ AI କିପରି ବିଭିନ୍ନ କ୍ଷେତ୍ରରେ କାମ କରେ। ଜେନେରେଟିଭ୍ AI ର ବ୍ୟବହାର ଚାଷ କାର୍ଯ୍ୟକୁ ଅଧିକ ସୁରକ୍ଷିତ କରିବା ସହିତ ଅଧିକ ଅମଳ ଓ ଲାଭ ଦେଇପାରେ। ଏହା ପାଣିପାଗ ସମ୍ପର୍କୀୟ ସୂଚନା ଠାରୁ ଆରମ୍ଭ କରି ରୋଗ ପୋକ ଦାଉରୁ ଫସଲକୁ ରକ୍ଷା କରିବା ସହିତ କମ୍ ସମୟରେ, କମ୍ ପରିଶ୍ରମରେ, କମ୍ ଖର୍ଚ୍ଚରେ ରୋଗ ପୋକକୁ ମଧ୍ୟ ପ୍ରତିହତ କରିପାରିବ। ଜେନେରେଟିଭ୍ AI ଯୁକ୍ତ ସେନ୍ସର ଏବଂ ଡ୍ରୋନ୍ ଜମିର ଆର୍ଦ୍ରତାକୁ ମାପି ସ୍ୱୟଂଚାଳିତ ଜଳସେଚନ କରିପାରିବ। ଏତଦ୍ବ୍ୟତୀତ ମାଟି ପରୀକ୍ଷା, ସାରର ବ୍ୟବହାର ଉପରେ AI ସଠିକ୍ ପରାମର୍ଶ ଦେଇପାରିବ। ଜେନେରେଟିଭ୍ AI ମଧ୍ୟ ମାଛ ଚାଷ ପାଇଁ ପାଣିର ଗୁଣବତ୍ତା, ଅମ୍ଳଜାନର ମାତ୍ରା, ତାପମାତ୍ରା ଏବଂ ଅମ୍ଳ ଅଂଶକୁ ନିୟନ୍ତ୍ରଣ ନିରୀକ୍ଷଣ କରି ଉପଯୁକ୍ତ ପରାମର୍ଶ ଦେଇପାରିବ। ଜେନେରେଟିଭ୍ AI ଛାତ୍ରଛାତ୍ରୀମାନଙ୍କୁ ଶିକ୍ଷା କ୍ଷେତ୍ରରେ ଅନେକ ସାହାଯ୍ୟ କରିପାରୁଛି। ଏହା କୌଣସି ବିଷୟ ଉପରେ ନିବନ୍ଧ ଲେଖିପାରୁଛି, କଠିନ ବିଷୟକୁ ସହଜରେ ବୁଝାଇ ଦେଇପାରୁଛି। ସର୍ବୋପରି ଜେନେରେଟିଭ୍ AI ଛାତ୍ରଛାତ୍ରୀଙ୍କ ପାଇଁ ଏକ ବିଶ୍ୱସ୍ତ ଡିଜିଟାଲ ମାର୍ଗଦର୍ଶକ ଭଳି କାମ କରୁଛି। ଏହା ତାଙ୍କର ଶିକ୍ଷାକୁ ଅଧିକ ସହଜ, ଦ୍ରୁତ, ଆକର୍ଷଣୀୟ କରିଦେଉଛି। କେବଳ ଶିକ୍ଷା କିମ୍ବା କୃଷି ନୁହେଁ, ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଏବଂ ଚିକିତ୍ସା କ୍ଷେତ୍ରରେ ଜେନେରେଟିଭ୍ AI ର ଉପଯୋଗ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ। ଏହା ରୋଗ ଚିହ୍ନଟ କରିବାରେ ସାହାଯ୍ୟ କରୁଛି। ଏହା ରୋଗୀଙ୍କ ମେଡିକାଲ ରିପୋର୍ଟକୁ ବିଶ୍ଳେଷଣ କରି ସଠିକ୍ ତଥ୍ୟ ପ୍ରଦାନ କରୁଛି ଏବଂ MRI, ଅଲ୍ଟ୍ରାସାଉଣ୍ଡ, ଏକ୍ସରେର ଭଲ ଇମେଜ୍କୁ ବୁଝିପାରୁଛି। ଏହା ସହିତ ନୂଆ ନୂଆ ଔଷଧ ତିଆରି ପାଇଁ ଗବେଷଣା କାର୍ଯ୍ୟରେ ମଧ୍ୟ ସହଯୋଗ କରୁଛି। ବଡ଼ ବଡ଼ ହସ୍ପିଟାଲର ଫିଜିସିଆନମାନେ ଜେନେରେଟିଭ୍ ଏଆଇର ସହାୟତାରେ ଜଟିଳ ରୋଗ ଚିହ୍ନଟ କରି ଉପଯୁକ୍ତ ଚିକିତ୍ସା ଯୋଗାଇ ପାରୁଛନ୍ତି। ବ୍ୟବସାୟ ଓ ମାର୍କେଟିଂ କ୍ଷେତ୍ରରେ ଜେନେରେଟିଭ୍ ଏଆଇ ଏକ ବଡ଼ ପରିବର୍ତ୍ତନ ଆଣିଛି। ଏହା ଉତ୍ପାଦ ଡିଜାଇନ୍, ଗ୍ରାହକ ସେବା, ଡାଟା ବିଶ୍ଳେଷଣ ଓ ଠିକ୍ ନିଷ୍ପତ୍ତି ନେବାକୁ ଆହୁରି ସରଳ କରିଦେଉଛି। ବ୍ୟବସାୟ ପାଇଁ ଉପଯୁକ୍ତ ସ୍ଥାନ ନିରୂପଣ କରିବା ସହ ମାର୍କେଟିଂରେ ଏହା ଆକର୍ଷଣୀୟ ବିଜ୍ଞାପନ ଓ ପର୍ସନାଲାଇଜ୍ଡ ମାର୍କେଟିଂ ତିଆରି କରି ବିକ୍ରୟ ବଢ଼ାଉଛି। ଜେନେରେଟିଭ୍ ଏଆଇ କଳା ଓ ସୃଜନଶୀଳତାରେ ମଣିଷର ମସ୍ତିଷ୍କ ସହିତ ତୁଳନୀୟ ଭାବରେ କାମ କରୁଛି। ଯେପରି ମଣିଷର ମସ୍ତିଷ୍କ ନିଜ ଅନୁଭବ ଓ ଭାବନାରୁ ନୂଆ ଆଇଡିଆ ତିଆରି କରେ, ସେହିପରି ଜେନେରେଟିଭ୍ ଏଆଇ ମଧ୍ୟ ଡାଟା ଓ ଆଲଗୋରିଦିମ୍ସ ମାଧ୍ୟମରେ ପାଟର୍ନ ଚିହ୍ନଟ କରି ନୂଆ କଣ୍ଟେଣ୍ଟ ସୃଜନ କରେ। କିନ୍ତୁ ଏହା ମଣିଷ ମସ୍ତିଷ୍କ ପରି ଭାବନା ଓ ଅନୁଭୂତିରୁ ପ୍ରଭାବିତ ନୁହେଁ। ଏହା ଦ୍ରୁତଗତିରେ ହଜାର ଆଇଡିଆ ତିଆରି କରିପାରେ ଓ ସୃଜନାତ୍ମକ କାମକୁ ସହାୟକ ଭାବେ ଦେଇପାରେ। ଜେନେରେଟିଭ୍ ଏଆଇ ସଫ୍ଟୱେୟାର ଆପ୍ଲିକେସନର ଡେଭଲପମେଣ୍ଟ ବା ବିକାଶ କରେ। ଏହା ବିଭିନ୍ନ ପ୍ରକାର କୋଡିଂର ଅଟୋ ଜେନେରେସନ ବା ସ୍ୱୟଂ ଚାଳିତାକୁ ସମ୍ଭବ କରାଏ, ଯାହା ଡେଭଲପରମାନଙ୍କୁ ଦ୍ରୁତ ଓ ସହଜ ଭାବରେ କୋଡ୍ ଲେଖିବାରେ ସାହାଯ୍ୟ କରେ। କୋଡିଂ କିମ୍ବା ପ୍ରୋଗ୍ରାମିଂରେ ଯଦି ତ୍ରୁଟି ବା ଭୁଲ ରହିଯାଏ, ଏଆଇ ସେଗୁଡ଼ିକୁ ତୁରନ୍ତ ଚିହ୍ନଟ କରି ସଠିକ୍ ସମାଧାନ ପ୍ରଦାନ କରେ। ଏହା କମ୍ପ୍ୟୁଟର ଦ୍ୱାରା ନିର୍ମିତ ଡକ୍ୟୁମେଣ୍ଟ ଓ ଫାଇଲ୍ମାନଙ୍କୁ ସଠିକ୍ ଭାବରେ ବ୍ୟବସ୍ଥାପନ କରି ପ୍ରଦର୍ଶନ କରିପାରେ। ଆଜିର ବ୍ୟସ୍ତବହୁଳ ଜୀବନଶୈଳୀରେ ଜେନେରେଟିଭ୍ ଏଆଇ ଯୋଗୁଁ ସମୟ ବଞ୍ଚୁଛି ଏବଂ କାମର ଗୁଣବତ୍ତା ମଧ୍ୟ ବଢ଼ୁଛି। ମଣିଷକୁ ଅଧିକ ପରିଶ୍ରମ କରିବାକୁ ପଡ଼ୁନି। ସେହିପରି ଏହା ଜଟିଳ କାମକୁ ସରଳ କରି ଅଧିକ ସ୍ମାର୍ଟ ଓ କାର୍ଯ୍ୟକ୍ଷମ ଭାବେ କାମ କରିବାରେ ସହାୟକ ହୁଏ। ଏଥିବ୍ୟତୀତ ଏଆଇ ହେତୁ ସୃଜନଶୀଳତା ବଢ଼ୁଛି ଏବଂ ନୂଆ ନୂଆ ଆବିଷ୍କାର ପାଇଁ ବାଟ ମଧ୍ୟ ଫିଟି ଯାଉଛି। ଯଦିଓ ଜେନେରେଟିଭ୍ ଏଆଇ ଅନେକ ଉପକାର କରୁଛି, ତଥାପି ଏଥିରେ କିଛି ସମସ୍ୟା ମଧ୍ୟ ରହିଛି। ଏଆଇ ବେଳେବେଳେ ଭୁଲ ତଥ୍ୟ ମଧ୍ୟ ଦେଇପାରେ। କୌଣସି ଲେଖାର କପିରାଇଟ୍ ସମସ୍ୟା ହେବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ବହୁତ ସମୟ ଏଆଇର ବ୍ୟବହାର ମଣିଷର ଦକ୍ଷତା ବା ସୃଜନଶୀଳତାକୁ କମ୍ କରିଦେଇପାରେ, ମଣିଷର ମସ୍ତିଷ୍କକୁ ସ୍ଥାଣୁ କରିଦେଇପାରେ, ନୈତିକତାର ଅଧୋଗତି ମଧ୍ୟ ହୋଇପାରେ। ଏଆଇ ହେତୁ ବେକାରୀ ସମସ୍ୟା ମଧ୍ୟ ବଢ଼ିପାରେ, କିଛି ଭୁଲ ତଥ୍ୟ ମଧ୍ୟ ସାମ୍ନାକୁ ଆସିପାରେ। ତେଣୁ ଆମେ ଏଆଇକୁ ଭ୍ରମ ସୃଷ୍ଟି ପାଇଁ ବ୍ୟବହାର କରିବା ନାହିଁ। ଏଆଇ ଦ୍ୱାରା ଆସୁଥିବା ତଥ୍ୟକୁ ବ୍ୟବହାର ପୂର୍ବରୁ ଏହାର ସଠିକତାକୁ ତର୍ଜମା କରିବା ଉଚିତ। ଜେନେରେଟିଭ୍ ଏଆଇ ଆଗାମୀ ଦିନରେ ସ୍ୱୟଂଚାଳିତ ରୋବୋଟ୍, ବ୍ୟକ୍ତିଗତ ଶିକ୍ଷା ପ୍ରଣାଳୀ, ଉନ୍ନତ ମାନବ ଏଆଇ ସହଯୋଗ, ସ୍ମାର୍ଟ ହେଲ୍ଥ କେୟାର ଭଳି କାର୍ଯ୍ୟରେ ଅଧିକ ଫଳପ୍ରଦ ହେବ। ବିଜ୍ଞାନ ପ୍ରଯୁକ୍ତି ବିଦ୍ୟା ଯୁଗେ ଯୁଗେ ସମାଜର ବିକାଶ ପାଇଁ କାର୍ଯ୍ୟ କରୁଛି। ତେବେ ଆମେ ବିଜ୍ଞାନର ମୂଲ୍ୟ ବୁଝି ସେସବୁକୁ ବ୍ୟବହାର କରିବା ଉଚିତ। ଜେନେରେଟିଭ୍ ଏଆଇ ହେଉଛି ଏକ ବିପ୍ଳବାତ୍ମକ ପ୍ରଯୁକ୍ତି ଯନ୍ତ୍ର, ଯାହା ମଣିଷର ଜୀବନ, ଶିକ୍ଷା, ବ୍ୟବସାୟ, କୃଷି, ଗବେଷଣା ଭଳି କାର୍ଯ୍ୟରେ ସାହାଯ୍ୟ କରୁଛି। ଏହାକୁ ଠିକ୍ ଭାବରେ ବ୍ୟବହାର କଲେ ଏହା ମାନବ ସମାଜ ପାଇଁ ନୂତନ ଦିଗ୍ଦର୍ଶନ ମାର୍ଗ ହୋଇପାରିବ। ଶେଷରେ ଏତିକି କୁହାଯାଇପାରେ, ଜେନେରେଟିଭ୍ ଏଆଇ କେବଳ ଏକ ଟୁଲ୍ ନୁହେଁ, ଏହା ଏକ ନୂତନ ବୁଦ୍ଧିମାନ ଯନ୍ତ୍ର ସଭ୍ୟତାର ଆରମ୍ଭ।
0: ଶ୍ରୋତାବନ୍ଧୁ, ଶୁଣିଥିଲେ ଆଲୋଚନା ଜେନେରେଟିଭ୍ ଏଆଇ କ'ଣ ଏବଂ ଏହାର ପ୍ରୟୋଗ। ଏହାକୁ ଆଲୋଚନା କରୁଥିଲେ ଖୁସି କ୍ରିଷ୍ଣା ପ୍ରିୟଦର୍ଶିନୀ ଜେନା। ଶ୍ରୋତାବନ୍ଧୁ, ବର୍ତ୍ତମାନ ଆପଣମାନଙ୍କ ପାଇଁ ରହିଛି ବିଜ୍ଞାନ ବିଚିତ୍ରା।

শ্রোতা বন্ধু আপন মানে জানিথিবে পিকাচু হেউচি এক লোকপ্রিয় পকেমন চরিত্র কিন্তু বিশ্বরে এমিতি এক বুড়িয়াণি অছি যাহা পিকাচু ভলি দেখা যাউথিবারু লোকমানে তাকু পিকাচু বুড়িয়াণি কহুছন্তি। আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার কিছু দেশরে এই বিরল বুড়িয়াণি দেখিবাকু মিলে। এহার বৈজ্ঞানিক নাম প্ল্যাটিথোমিসেস ওক্টা মাকুলাটাস। এহা কঙ্কড়া বুড়িয়াণি প্রজাতি অধীনরে আসে এবং 9-17 মিলিমিটর যায় বড়িথায়। এই জাতির কেবল মাই বুড়িয়াণি পিকাচু পরি হলদিয়া দেখা যায়। অন্ডিরা বুড়িয়াণি দেহর রঙ লাল। এহা শিকার করিবা পাই জাল বুনে নাহিঁ, বরং ফুল মধ্যে ছপি রহি বিভিন্ন কীটপতঙ্গ শিকার করিথায়। তা শরীরের বিষ থিলে হে মানুষ পাই তাহা ক্ষতিকারক নুহেঁ।

শ্রোতা বন্ধু, প্রথম থর পাই পৃথিবী বাহারে শর্করা বা চিনির সন্ধান মিছি। আমা আকাশগঙ্গা ছায়াপথর কেন্দ্র নিকটরে এক বিশাল গ্যাস ও ধূলি মেঘ ভিতরে এরিথ্রুলোজ নামক শর্করা রহিথিবার বৈজ্ঞানিক মানে আবিষ্কার করিছন্তি। জনা যায় যে রাসবেরি, কিউই আদি ফলরে এরিথ্রুলোজ যৌগিক উপস্থিত থাকে। তেণু মহাকাশে এর সন্ধান বৈজ্ঞানিক মানুষ জীবনর উৎপত্তি সম্পর্কে বুঝবায় সাহায্য করিব বলে আশা করা যাচ্ছে। এর কারণ হল শর্করা হচ্ছে জীবন সৃষ্টি পাই অপরিহার্য। এরিথ্রোলোজ পরি যৌগিক হচ্ছেন জীবসত লাগি আবশ্যক উপাদানর ঠিক পূর্বরূপ। শর্করার শক্তি সংরক্ষণ হওয়া সহ এর হি ডিএনএ ও আরএনএ গড়া হয়েছে। তবে শর্করা যৌগিক গুড়িক ভঙ্গুর এবং প্রাকৃতিক ভাবে মূলর সৃষ্টি হওয়া বিরল, কিন্তু সেঠারে ঘনমেঘ মধ্যে থাকুক অতিবাইগণী বিকিরণী সুরক্ষা পাই। এই আবিষ্কার স্পষ্ট করেছে যে বিশাল গ্যাস ও ধূলিমেঘ গুড়িক তারকা ও গ্রহ মান জন্ম দেওয়া সহ শর্করা পরি জটিল জৈবিক উপাদান মধ্যে সৃষ্টি করে পারে। স্পেনর ন্যাশনাল রিসর্চ কাউন্সিল ও ন্যাশনাল ইনস্টিটিউট অফ এরোস্পেস টেকনোলজির গবেষক মানে দুইটি রেডিও টেলিস্কোপ ব্যবহার করে এই বিশাল মেঘর তথ্য সংগ্রহ করেছিলেন।

শ্রোতা বন্ধু, বিশ্বের জীবজন্তুঙ্কর বিভিন্ন প্রজাতি রয়েছে। এমানক মধ্যরু কেহি কেহি মানিষর ভালো করুথবা বেলে কেতেক হানি পৌঁছাই পারন্তি। এমিতি তো অনেক হানিকারক জীবজন্তু ও সরীসৃপঙ্ক সম্পর্কে শুনিথিবে, কিন্তু এসবু ভিতরে এবে এক পিম্পুড়ি স্থান পাইছি। সাধারণরে পিম্পুড়ি কামুড়ি দেলে সামান্য কষ্ট হওয়া পরে স্থানটি ফুলি যায়, পরে ভালো হয়ে যায়। কিন্তু এহা হেউছি দুনিয়ার সবুঠু বিষাক্ত পিম্পুড়ি। ଏହି ପିମ୍ପୁଡ଼ି କାମୁଡ଼ିଲେ ମୃତ୍ୟୁ ସୁନିଶ୍ଚିତ। ଆଫ୍ରିକାର ଜଙ୍ଗଲରେ ଦେଖାଯାଉଥିବା ଏହି ପିମ୍ପୁଡ଼ିକୁ ସେମାନଙ୍କ ବିଷାକ୍ତ ଶୁଣ୍ଢ ଯୋଗୁଁ ଆର୍ମି ଆଣ୍ଟ ବୋଲି କୁହାଯାଏ। ଏହା କାମୁଡ଼ିଲେ ଯେତେ ଯନ୍ତ୍ରଣା ହୁଏ, ଯାହାକି ମଉମାଛି ଦଂଶନଠୁ 30 ଗୁଣା ଅଧିକ। ଏମାନଙ୍କୁ ଆର୍ମି ଆଣ୍ଟ କୁହାଯିବାର ଅନ୍ୟ ଏକ କାରଣ ହେଉଛି, ଏମାନେ ସବୁବେଳେ ଦଳବଳ ହୋଇ ଚାଲୁଥାନ୍ତି। ଏକ ସଙ୍ଗେ ମିଶି ଏମାନେ ଶିକାର ଉପରେ ଆକ୍ରମଣ କରନ୍ତି। ଯଦି ଏହା ମଣିଷକୁ ଥରେ କାମୁଡ଼େ, ତେବେ ସପ୍ତାହେ ପର୍ଯ୍ୟନ୍ତ ଉଠି ବସି ପାରିବା କଷ୍ଟକର ହୋଇପାରେ। ଏମିତିକି ସମୟ ସମୟରେ ଏମାନଙ୍କ ବିଷ ଶରୀରରେ ଏଭଳି ଭାବେ ବ୍ୟାପିଯାଏ ଯେ 10-15 ମିନିଟ୍ରେ ମଣିଷର ମୃତ୍ୟୁ ହୋଇଯାଇଥାଏ।

0: आर्टिफिशियल इंटेलिजेंस और इनोवेशन सहित आपसी हित के विभिन्न क्षेत्र में सहयोग मजबूत करने पर सहमत हुए। शिक्षा और कैपेसिटी बिल्डिंग हमेशा से हमारे संबंधों के सबसे मजबूत स्तंभ में रही है। हमने उच्च शिक्षा के क्षेत्र में एजुकेशनल एक्सचेंजेस और इंस्टीट्यूशनल पार्टनरशिप्स के विस्तार पर भी चर्चा की।
1: वाणिज्य पुंजनिवेशको निरन्तर प्रोत्साहित करा सहित दुई देशर व्यावसायिक संप्रदायक मध्यरे घनिष्ठताकु अधिक सशक्त करिबा एवं निरन्तर जोगाण श्रृंखलाकु सुदृढ़ करिबा उभय उपरे राष्ट्रपति सम्मति प्रदान करिछन्ति। एहि बिबृतिरे राष्ट्रपति मुर्मू तांको गस्तकु एक ऐतिहासिक माइलखुंट भाबे अभिहित करिबा सहित भारतर राष्ट्रपतिंकर एहा प्रथम मल्डोवा गस्त बोली कहिछन्ति। তিনি দশন্ধিরু ঊর্ধ্ব সময় ধরে দুই দেশ মধ্যে রহিয়াসিতিবা সম্পর্ক আপোষ বিশ্বাস ও বন্ধুত্ব শ্রীমতী মুর্মুঙ্কর এই গস্ত দ্বারা প্রতিফলিত হেউচি বলি সে কইছন্তি।
0: মালডোভা কি পেহলি রাজকে যাত্রা হে এ হামারে দ্বিপক্ষীয় সম্বন্ধ মে এক ঐতিহাসিক উপলব্ধি হে অর হামারে দোনো দেশোঁ কে বীচ বড়তি মিত্রতা অর আপসি বিশ্বাস কো দর্শাতি হে। ভারত অর মালডোভা তিন দশক সে मधुर और मैत्रीपूर्ण संबंध साझा करते आ रहे हैं। भौगोलिक रूप से दूर होने के बावजूद शांति, विकास और अंतर्राष्ट्रीय सहयोग के प्रति हमारे साझा प्रतिबद्धता के अनुरूप हमारी साझेदारी निरंतर बढ़ती रही है।
1: এতদ্ব্যতীত দুই নেতা বিভিন্ন আঞ্চলিক তথা বৈশ্বিক প্রসঙ্গ উপরে মত বিনিময় করা সহিত আন্তর্জাতিক নিয়মক সম্মান প্রদর্শন করা এবং যেকোনসি বিবাদর কূটনীতি ও কথাবার্তা মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান করা দিগরে নিজের প্রতিশ্রুতিবদ্ধতা দোহরাইছন্তি। এই গস্ত অবসরের রাষ্ট্রপতি চিসিনাওঠারে অনুষ্ঠিত ভারত মলডোভা ব্যবসায়িক ফোরমক সম্বোধিত করে দুই দেশ মধ্যে এক সশক্ত অর্থনৈতিক ভাগিদারী উপরে গুরুত্ব আরোপ করেছন্তি। সে কইছন্তি 2047 সুদ্ধা এক বিকশিত ভারত গঠনর দৃষ্টিকোণক সাকার করা লাগে ভারত বিশ্বাসযোগ্য তথা সমৃদ্ধ ভিত্তিক ভাগিদারী আবশ্যক করে। এই পরিপ্রেক্ষীতে মলডোভার রণনৈতিক ভৌগোলিক স্থিতি, দক্ষ মানব সম্বল এবং ইউরোপীয় বজার সহ বৃদ্ধি পাওয়া ভাগিদারী লাগে ভারতর ব্যবসায়িক নেতৃবৃন্দাই এক আকর্ষণীয় লক্ষ্যস্থল পালটিছে বলে শ্রীমতী মুর্মু কিন্তু। বিশেষ করে ভারতীয় কোম্পানিগুড়িক মলডোভার অক্ষয় শক্তি প্রকল্প, সৌরশক্তি, স্মার্ট গ্রিড, সবুজ হাইড্রোজেন ও ব্যাটেরি সংরক্ষণ আদি প্রকল্পের আগ্রহী থাকা রাষ্ট্রপতি কিন্তু। রাষ্ট্রপতি মুর্মু এই অবসরের চিসিনাওঠারে মলডোভার শহীদ বীরমানক প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন। দুই দেশ মধ্যে সার্বভৌমত্ব এবং বন্ধুত্বর ভাগিদারী মূল্যবোধ এদ্বারা প্রতিফলিত হয়েছে। আপনার সম্বাদ শুণুটি আকাশবাণী। সরকার পেট্রোলে 20% অধিক ইথানল মিশ্রণ করা সম্পর্কিত কোণী নিষ্পত্তি এপর্যন্ত নেই না। আজ রাজ্যসভায় এ সম্পর্কিত এক প্রশ্নর লিখিত উত্তর দিয়ে পেট্রোলিয়ম প্রাকৃতিক বাষ্প রাষ্ট্রমন্ত্রী সুরেশ গোপি এই সূচনা দিয়েছেন। সে কিন্তু এ ক্ষেত্রে বৈজ্ঞানিক ও বৈষয়িক জ্ঞানকৌশলগত পরীক্ষা নিরীক্ষা তথা সম্পৃক্ত সমস্ত পক্ষঙ্ সহ বিস্তৃত আলোচনা এবং পরামর্শ পরে এ দিগরে ভবিষ্যতে আবশ্যক নিষ্পত্তি নেওয়া। এক শতাব্দীর ঊর্ধ্ব সময় ধরে বিশ্বস্তরের ইথানল গমনাগমন লাগি ইন্ধন রূপে ব্যবহৃত হয়ে আসুচি। 2001 মশিয়ারে ভারতের ইথানল মিশ্রিত পেট্রোল কার্যক্রমর পাইলট প্রকল্প আরম্ভ করা যাই। তেবে জনসাধারণকু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উন্নতমানর ইন্ধন যোগাই দেওয়া হচ্ছে সরকারক মুখ্য আভিমুখ্য বলে শ্রী গোপি স্পষ্ট করেছেন। অযোধ্যা রামমন্দিরের দান অর্থ হেরফের হয়ে অভিযোগর তদন্ত লাগে স্বতন্ত্র অনুসন্ধান দল এসআইটি গঠন করা উপরে আবশ্যক নির্দেশ প্রাপ্ত করা লাগে সুপ্রিমকোর্ট আজ সলিসিটর জেনারেলকু কইছন্তি। এতিসহ এই ঘটনার রাজনীতিকরণ নকরিবা সর্বোচ্চ ন্যায়ালয় সমস্ত পক্ষক নির্দেশ দিয়েছেন। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জষ্টিস জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনাঙ্কু নিয়ে গঠিত বেঞ্চ এই নির্দেশ দিয়ে কইছন্তি এই দান হেরফের ঘটনার যেভাবে উপযুক্ত তদন্ত সে দিগরে আদালত আবশ্যক পদক্ষেপ নেউছন্তি। তেবে এই অভিযোগর তদন্ত লাগি এসআইটি গঠন করা যাইছি বলি সলিসিটর জেনারেল কোর্টকু অবগত করাইবা সহিত বর্তমান রাজ্য পুলিশ এর তদন্ত করুছি বলি কইছন্তি। এসআইটি তদন্তর সবিশেষ তথ্য উত্তরপ্রদেশ সরকার আদালতরে উপস্থাপন করিবা লাগি সুপ্রিমকোর্ট নির্দেশ দেবা সহিত আসন্তা 27 তারিখরে এর পরবর্তী শুনানি লাগি দিন ধার্য করিছন্তি। আন্ডি বর্নহাম আজ ব্রিটেনর নূতন প্রধানমন্ত্রী ভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। লেবর পার্টির এই 56 বর্ষ বয়স্ক নবনির্বাচিত নেতাকে কিং চার্লস তৃতীয় নতুন সরকার গঠন করিবা লাগি আমন্ত্রণ করিথিলে। পূর্বতন প্রধানমন্ত্রী কির স্টারমর ইস্তফা পরে কিং চার্লস তৃতীয় এই পদক্ষেপ নেইথিলে। পূর্বর স্টারমর জাতি উদ্দেশ্যে উদ্বোধন দে আন্ডি বর্নহামকে ব্যাটন হস্তান্তর করুছন্তি বলে সূচনা দেবা সহিত আগামী দিনরে সরকারক প্রতি তাঙ্ক পূর্ণ সমর্থন রহিব বলে কইতিলে। জম্মু কাশ্মীর রজৌরি ও পুঞ্চ জেলায় বর্ষা জনিত অঘটনার প্রাণ হরাইথিবা ব্যক্তিঙ্কর পরিবারবর্গঙ্ক লাগি মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা 6 লক্ষ টঙ্কা লেখায় অনুকম্পামূলক সহায়তা রাশি ঘোষণা করেছেন। রাজ্য বিপর্যয় প্রশমন পাণ্ঠির 4 লক্ষ এবং মুখ্যমন্ত্রী রিলিফ পাণ্ঠির অতিরিক্ত 2 লক্ষ টঙ্কা হিসাবে এই সহায়তা রাশি প্রদান করা যাব। এ সম্পর্কের সূচনা দিয়ে আমার জম্মু সংবাদদাতা জনাইছেন যে রাজ্যের সম্প্রতি ভূস্খলন, বন্যা এবং অন্যান্য বর্ষা জনিত অঘটনায় জীবনহানি হইতিবার শ্রী আব্দুল্লা দুঃখ প্রকাশ করিবা সহিত মৃতকঙ্ক পরিবারবর্গঙ্কু তুরন্ত আর্থিক সহায়তা যোগাই দেবা উদ্দেশ্যে এই ঘোষণা করেছেন। তবে কোণী আর্থিক সহায়তা মৃতকঙ্ক পরিবারবর্গঙ্ক হইতিবা ক্ষতিকু পূরণ করিপারিব নাহি বলি সে কইছন্তি। অন্যপক্ষে জম্মু কাশ্মীর উপরাজ্যপাল মনোজ সিনহা আজি এই কেন্দ্রশাসিত অঞ্চলর বিভিন্ন জেলায় হইতিবা ভূস্খলন তথা প্রবল বর্ষা ও বন্যাজনিত ঘটনার সমীক্ষা করেছন্তি। মুখ্য সংবাদগুলিক পুনি থরে মৌসুমী অধিবেশনর প্রথম দিনরে বিরোধীঙ্ক হট্টগোল যোগু সংসদর উভয় গৃহ আসন্তাকালি পর্যন্ত মুলতবী। বাণিজ্য পুঞ্জিনিবেশকু নিরন্তর প্রোৎসাহিত করাযিবা সহিত বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ককু অধিক সশক্ত করিবা উপরে ভারত মলডোভা সহমত এবং ব্রিটেনর নূতন প্রধানমন্ত্রী ভাবে আজ দায়িত্ব গ্রহণ কলে আন্ডি বর্নহাম। সংবাদ শেষ হলা।
2: আপনার কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্রর।
3: সুদূরর সদর অপহঞ্চ অঞ্চলর স্বর উৎসব মহোৎসব সভা সমিতি সমারোহ প্রগতি দুর্গতি এবং সঙ্গতির অভিব্যক্তি নই আঞ্চলিক সংবাদ বিভাগ পক্ষ প্রস্তুত করুছু জেলা হালচাল। আজ জেলা হালচালে শুনন্তু বালেশ্বর জেলা সম্পর্কে তথ্য দেইছন্তি সাংবাদিক গঙ্গাধর রাউত ও উপস্থাপনারে মু সত্যব্রত বেহুরা। বালেশ্বর জেলার পুরপল্লীর অত্যন্ত ভক্তি ও ধার্মিক ভাবনা সহ পারম্পরিক রীতিরে মহাপ্রভু জগন্নাথঙ্ক রথযাত্রা পালিত হয়ে যাইছি। সামান্য প্রতিকূল পাগ সত্ত্বে রথ টাণিবা ও রথযাত্রা দেখিবা পাই অগণিত ভক্ত ও শ্রদ্ধা঳ুঙ্ক প্রবল ভিড় পরিলক্ষিত হইতিলা। বালেশ্বর জেলার প্রমুখ জগন্নাথ মন্দির, বালিয়াপাড়, নীলগিরি, রেমুনা, ইমামি মন্দির সমেত জেলার গ্রামাঞ্চল ঠারু সহরাঞ্চলর অনেক স্থানরে মহাপ্রভুঙ্ক রথযাত্রা অনুষ্ঠিত হইতিলা। রথযাত্রায় স্থানীয় লোকঙ্ক বেশ সমাগম হওয়া সহ আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয়েছিল। রথযাত্রার সময় বিভিন্ন অনুষ্ঠান পক্ষর নৃত্য গীত সহ সচেতনতা কার্যক্রম আয়োজন করা যাই। নীলগিরি ব্লকের জেলা শিশু সুরক্ষা ইউনিট পক্ষর মিশন বাৎসল্যর তত্ত্বাবধানে এক অনাথ সর্ভে শিবির অনুষ্ঠিত হয়ে যাই। কার্যক্রমের বিভাগীয় অধিকারী উপস্থিত লে সর্ভে মাধ্যমে চিহ্নট হয়ে বহুসংখ্যক অনাথ এবং দুর্বল পিলা মিশন বাৎসল্য এবং অন্যান্য সরকারি যোজনা অধীনে বিভিন্ন কল্যাণ এবং পুনর্বাস সেবা সহ মূল্যাঙ্কন ও সংযোগ শিশু সুরক্ষা ইউনিট সম্মুখে হাজর করা যাই। শিবিরের পিলা বিবরণী যাঞ্চ, সেমানকর আবশ্যকতার মূল্যাঙ্কন এবং সেমানক শিক্ষা সুরক্ষা ও স্বাস্থ্য সেবা তথা সামাজিক সুরক্ষা পাই আবশ্যকীয় সহায়তা পদক্ষেপ উপরে আলোচনা হয়েছিল। জাতীয় পলস পোলিও টিকাকরণ দিবস অবসরে জেলা টিকাকরণ কেন্দ্রে টিকাদান শুভ উদ্ঘাটন সমারোহ অনুষ্ঠিত হয়েছিল। চলিত বর্ষর বিষয়বস্তু লা দুই বুন্দা প্রত্যেক থর পোলিও উপরে বিজয় রহু নিরন্তর। কার্যক্রমকে জেলা স্ত্রী ও প্রসূতি বিভাগ অধিকারী ডাক্তার গিরিজাশঙ্কর দাস পোলিও দুই বুন্দা খুয়াই শুভারম্ভ করে। জেলার জন্মরু 5 বর্ষ পিলা 1063টি টিকাকরণ কেন্দ্র, 46টি ট্রানজিট দল এবং 23টি ভ্রাম্যমাণ দল জরিয়ে পোলিও বুন্দা খুয়াইবার লক্ষ্য ধার্য করা যাই। এনিমন্তে 4390 জন আশাকর্মী, অঙ্গনবাড়ি কর্মী এবং স্বেচ্ছাসেবী ও 229 জন স্বাস্থ্য পরিদর্শক নিয়োজিত হয়েছিল। বালেশ্বরঠে সূক্ষ্ম, ক্ষুদ্র ও মধ্যম উদ্যোগ ক্ষেত্রের বিকাশ, নূতন উদ্যোগ সৃষ্টি এবং যুবপিঢ়ীঙ্ মধ্যে উদ্যোগিতা প্রতি আগ্রহ সৃষ্টি করা উদ্দেশ্যে জেলা শিল্পকেন্দ্র বালেশ্বর আনুকূল্যের 5 দিনিয়া উদ্যমী ওড়িশা এমএসএমই কার্যক্রম স্থানীয় নোসি বিজনেস পার্ক ঠারে অনুষ্ঠিত হয়েছিল। কার্যক্রমের জেলার বিভিন্ন ব্লকের উদ্যোগী, স্টার্টআপ প্রতিষ্ঠাতা, স্বয়ংসহায়ক গোষ্ঠীর সদস্য, ছাত্রছাত্রী ও উদ্যোগ স্থাপনার আগ্রহী যুবক যুবতী মানে বহুসংখ্যার অংশগ্রহণ করেছিল। উদযাপনী সমারোহে ফকিরমোহন বিশ্ববিদ্যালয়ের কুলপতি প্রফেসর ডক্টর সন্তোষ ত্রিপাঠী মুখ্য অতিথি ভাবে যোগদে শিক্ষা ও উদ্যোগ পরস্পর পরিপূরক বলে কইতিলে। ସେ ଛାତ୍ରଛାତ୍ରୀମାନଙ୍କୁ ଚାକିରି ଅପେକ୍ଷା ଉଦ୍ୟୋଗୀ ହେବା ପାଇଁ ମାନସିକତା ଗଢ଼ି ତୋଳିବା ସହ ସରକାରଙ୍କ ବିଭିନ୍ନ ଉଦ୍ୟୋଗ ପ୍ରୋତ୍ସାହନ ଯୋଜନାର ସୁଯୋଗ ନେବାକୁ ଆହ୍ୱାନ ଦେଇଥିଲେ। ବାଲେଶ୍ୱରରେ ବିକଶିତ ଭାରତ ରୋଜଗାର ଗ୍ୟାରେଣ୍ଟି ଏବଂ ଆଜୀବିକା ମିଶନର ଜିଲ୍ଲାସ୍ତରୀୟ ଜନସମ୍ମିଳନୀ ତଥା ଶୁଭାରମ୍ଭ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଜିଲ୍ଲା ପରିଷଦ କାର୍ଯ୍ୟାଳୟରେ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଥିଲା। କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଜିଲ୍ଲା ଯୋଜନା ସମିତି ଅଧ୍ୟକ୍ଷ ତଥା ବିଧାୟକ ପଦ୍ମଲୋଚନ ପଣ୍ଡାଙ୍କ ସମେତ ବହୁ ଅଧିକାରୀ ଉପସ୍ଥିତ ଥିଲେ। ଭିଭିଜି ରାମଜୀ ଯୋଜନାର ଉଦ୍ଦେଶ୍ୟ ଗ୍ରାମାଞ୍ଚଳରେ ରୋଜଗାର ସୃଷ୍ଟି, ସ୍ଥାୟୀ ସମ୍ପତ୍ତି ନିର୍ମାଣ, ପ୍ରାକୃତିକ ସମ୍ପଦର ସଂରକ୍ଷଣ, ମହିଳା ସଶକ୍ତିକରଣ ଏବଂ ଗ୍ରାମୀଣ ଜୀବିକାର ବିକାଶ କ୍ଷେତ୍ରରେ ଏହି ଯୋଜନାର ଗୁରୁତ୍ୱ ସମ୍ପର୍କରେ ଆଲୋକପାତ କରାଯାଇଥିଲା। ବାଲେଶ୍ୱର ଜିଲ୍ଲା ବନ ବିଭାଗ ଆନୁକୂଲ୍ୟରେ ଗୁଡୁ ଗ୍ରାମ ପଞ୍ଚାୟତର ଶେଖ୍ ପାଟନାଠାରେ ଜିଲ୍ଲାସ୍ତରୀୟ ବନ ମହୋତ୍ସବ 2026 ମହାସମାରୋହରେ ପାଳିତ ହୋଇଯାଇଛି। ପରିବେଶ ସୁରକ୍ଷା ଓ ଜିଲ୍ଲାର ସବୁଜିମା ବୃଦ୍ଧି ଲାଗି ଆୟୋଜିତ ଏହି କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଜନପ୍ରତିନିଧି ଏବଂ ଉଚ୍ଚପଦସ୍ଥ ପ୍ରଶାସନିକ ଅଧିକାରୀମାନେ ଯୋଗ ଦେଇଥିଲେ। ସମାରୋହରେ ବାଲେଶ୍ୱର ଜିଲ୍ଲାପାଳ ସୂର୍ଯ୍ୟବଂଶୀ ମୟୂର ବିକାଶ, ଜିଲ୍ଲା ପରିଷଦ ସଭାପତି ନାରାୟଣ ପ୍ରଧାନ, ଆରକ୍ଷୀ ଅଧୀକ୍ଷକ ପ୍ରତ୍ୟୁଷ ଦିବାକର ପ୍ରମୁଖ ଉପସ୍ଥିତ ଥିଲେ। ଅତିଥିମାନେ ଆଗାମୀ ପିଢ଼ିକୁ ପ୍ରଦୂଷଣମୁକ୍ତ ପରିବେଶ ଦେବା ପାଇଁ ବୃକ୍ଷରୋପଣ ହିଁ ଏକମାତ୍ର ବିକଳ୍ପ ବୋଲି ମତ ପ୍ରକାଶ ପାଇଥିଲା। ଜିଲ୍ଲା ହାଲଚାଲ ଆଜି ପାଇଁ ଏତିକି। ଆସନ୍ତାକାଲି ଜିଲ୍ଲା ହାଲଚାଲରେ ଶୁଣିବେ ବରଗଡ଼ ଜିଲ୍ଲା ସମ୍ପର୍କରେ।

0: এই জাতির ললাট পট সহিত তম ভাগ্য টরিত বন্ধা জগন্নাথ, যবন রক্ত বাহুকালু যেতে যেতে আক্রমণ হয়েছি, তুমি লাঞ্ছিত ন করিবা পর্যন্ত কাহারি আক্রমণ তৃষ্ণা প্রশমিত হইনি প্রভু। এবে তকিকা মধ্য সেই তৃষ্ণার বশবর্তী হয়ে তোম আড়ক হাত বড়াইছি, কি কি আউ তোমাকে রক্ষা করিব জগন্নাথ।
1: মুক্তি কেতে দিন খানা ন খাই জিন্দা রহিবু, এ তকি খা দেখিব, তোর সে জগন্নাথ মন্দির কু ভাঙ্গি মাটিরে মিশাই দেবি মু, সে কাঠ পিতুড়া গুড়া কু পড়ি জালি পাউঁশ করি দেবি পাউঁশ। তকি খা সহিত টক্কর দবার পরিণতি যে কেতে ভয়ঙ্কর, তোতে মু দেখাই দেবি রামচন্দ্র দেব, তোতে মু জাহানাম কু পঠাই দেবি কাফের।
2: জান রখিলে গোটাই কথা কুহতি।
1: কন কহিবাকু চাহ জবরদস্ত খা?
2: রাজা সহিত দুশ্মনী নকরি যদি বিরাদারি করা যাই পারন্তা।
1: জবরদস্ত খা,
2: গুস্তাকি মাফ করিবে হুজুর, তাকত ন খটেই বুদ্ধি খটেই আকবর বাদশাহ দিন দুনিয়ার মালিক হয়ে বসিলে, আউ আপন চাহিলে
1: কন কহিবাকু চাহ তুমি?
2: যাহাপনা কিছুদিন হেলা মু লক্ষ্য করি আসুছি, রাজা সাহেব বন্দিশালা ঝরকা পাখরে ঠিয়া হই জনানা মহল গোলাপ বগিচা আড়ে উদাস দৃষ্টিরে চাহি রহুচন্তি।
1: আচ্ছা,
2: মনে মনে সে কাহাকু ভালো পাই বসছন্তি বোধে, হুকুম হেলে টিকে কোশিশ করি দেখিবি।
1: হুকুম? হ্যাঁ ঠিক হে, যাও যাও।
3: কে কি রহস্যময়ী ছায়ামূর্তি জননার অন্তে বাসেনি, কে কি এসে?
4: সালাম আলাইকুম, গরিব নওয়াজ কা মিজাজ কেসা হ্যায়?
3: শুক্রিয়া, তশরী ফরমাইয়ে।
4: বাহ বাহ, বহুত কো বহুত কো, এই কেতে দিন ভিতরে হজুর আম ভাষাটা কই শিখিলে, সবুদিন ভাবুছি হজুর সহিত মোলাকাত পাই আসিবি আসিবি বলি, হলে কাম ভিতরে ফুরসত মিল নথিলা, আজি লেকিন হজুরর ফরমাইশ হেলা, যাও মিয়া আমারে বিরাদার খুর্দা বাদশাহ সে মিলকর আও। মু কইলি জো হুকুম খোদাবান।
3: মু তো জনে সামান্য কয়েদি, প্রবল প্রতাপী নায়েব নাজিমক বিরাদেরীর সৌভাগ্য মোর কাই?
4: হজুর সবুদিনে গোলাপ বগিচা আড়ে চাহি উদাস রহুচন্তি দেখি দিলরে বড় চোট লাগিলা, সেইথিপাই আজি তাকু সাঙ্গেরে নেইকি আসছি। আও বেটি আন্দার আও। ইয়ে হউচ

ট্রাই করিবি, তারপরে খোর্দা হব মোর খাস। জগন্নাথ মন্দিরকু ভাঙ্গি মাটিরে মিশাই দেবি মু। হাফিজ কাদর, তু যৌঠারে আত্মগোপন করে শুদ্ধা, তো কি খা কবলরু তোর আও মুক্তি নাহি।

0: আখি খুলবি, দেখ কি আশ্চর্য দেখিলু।
1: থাও থাও চকুনে, দেখো না আমি আসিছি বলে জানিলে।
0: ছামু, আকাশে পাহাড় তারা দেখা দেলা, ঝড় বি থমি আসলে, দিও মানুষ শীঘ্র শীঘ্র নাবরে বিজি করিয়া হব। ছামু আসুন, ছামু
2: কর্পূর চন্দনের মহা মহা বাস, কেবে কেবে তো এপরি অনুভব করিনথিলি। চারিআড়ে চারিআড়ে ফুল বিঞ্চি হয়ে পড়িছি, এ তো সেবতী দয়না কেতকী ছড়িয়ানা। তুমি তুমি আসিছিল দেবতা, তুমি তুমি আসিছিল।